0: আকাশবাণী চানপুর তুই ইগু নাবা নি সুচমনা দিয়ে না জিংকাল দাগু লেমে সমলেঙা আগিন তকিতনেন হেলথ হিন তু নাইলো দেঙা নিউট্রিশনাল বেনিফিটস অফ পাপায়াচি তুপি পানসনা তুগে না লিন্দা লারুট সাং আপান ইনাই খেদিং
1: না মোট হি খোবেলা থে চিংরোন তাকলে ফাক তাম্পল তাকানি খোবেলা থে চিং মাসা তাকনিয়া শীত আনিব এই উমনা ইন্ডিয়া রাম হি খোবেলা মোথর সুকরোন হাইলাই টিম সাভে আনি আ মোট হি চিশানশান সোম চুংলাই জেট খোবেলা হিন না উমা মোট ফাক হি তাকসা সুখ্রিসেল না দিং ইন আছা আ মোট গ্রাম জা পে হিন 0.3 গ্রাম টোটাল ফ্যাট 0 কোলেস্টেরল 1 মিলিগ্রাম চি 360 মিলিগ্রাম ভেল পটাশিয়াম 2.6 গ্রাম ফাইবার 12 গ্রাম সুগার লে 1.1 গ্রাম প্রোটিন উমা শ্রী তানি মোট হি আতক চৌহি আছা আনি নো আকর খোম হিন থিল ছা তাম তক নিউট্রিয়েন্টস লে কার্বোহাইড্রেটস আপায়া ভিটামিনস বি6 বি12 ম্যাগনেসিয়াম লে পটাশিয়াম খোম তাম তক আপাই সা বুক আনি আকর হুং দুক হিন মোটা সুগার কন্টেন আনসাং লাই তক আনি বেতলা ইতালি লে ইংল্যান্ড সাইন্টিস্ট হাইচুন মোট হি জিংকার পুমখাত সুন হুনা পুমখাত লে জানা পুমখাত ফাক হিন লুং থুক লে কং তাদিং ইন আছা জি আন হুসু কানি নিখাত পুমথুম ফাক হিন এই তকসা ইন আমা মোটো পটাশিয়াম আমুথেই লে ইন জেংদিং লাকা আমি বেং থেল খেলা বিপি ইন সাং নেই হাই তাদিং ইন বিপি আসুক নর্মাল থেই বক মোট হিন পটাশিয়াম বাকা ভিটামিন সি ভিটামিন বি লে ফাইবার তাম তক উমলে ইন এই থিল ফাক আদাইজেস রাতা ফিং পুই আসুক হা দা মেল খেলা রুলে চাং খোম আসুক রাত ফা থে নি জুদোন মি হাই লেমচুন নি তিন পুমথুম বেগ মোট হি ফাক লক দিং আনি মিতাম তক রিং নো দান দেউইন মোট হিন ফিং পুইন লং হাই তা দিং আছা আনি আ শ্রী তানি মোট পুমখাত হিন তকসা ইন আমা মোটো রাত না মিপেথে তু আউমা শ্রী তানি বক ফাইবার আপাই তামলে হিন ফিং আপাই আনহই লে আনি নাও হাই তাদিং আ ফাক দিং চিশন সন মোরে ফাক থে এই টি এল হাই নে খিন আন তাদিং আ ফাক ছা আনিন ছং দুং না দিং আ চং কাই লে আন রে সেল না দিং আ ছং পুই থে তু ইন হিক বক থিং হিম বক মোট হি ইন চো ইন ইন ফতির লাকাই তিউ রে সেল না দিং আ মোট ফাক আছাত না হাই আপখাত না ডাইজেশন না দিং ইন মোট হি ডাইজেশন না দিং ইন আছলে আসান চু মোট হিন ফাইবার আতমা হি ফাইবার হাই হিন এই থিল ফাক হাই রিলা সুখলোম খোমিন পাই আন হই ফা ইন নোম খোম আসুকিন হই আনি আপনি না জুনথুম ইন ভই হাই তা দিং ইন মোট হিন ভিটামিন বি6 আপাই তামা চু ভিটামিন বি6 চুন জুনথুম দিং আবেং থে আনি জুনথুম লো নেই তাসা হাই তা দিং খোমিন আন জুনথুম খা আ কন্ট্রোল থেই বক আনি ইন সুক চেয়ার ওয়েট লস নুম হাই তা দিং ইন মোট হি আথুম লে হিন ফিং চাম সোক হে আ পুমখাত ফাক খোমিন ফিং আসু খোপ থেই দেউ থো আনি চুন মোট হিন থাও ইং খোম আপাই নো লে হিন ইন সুক চেয়ার নুম হাই তা দিং ইন আছলে আপালি না লুং থালো হাই তা দিং ইন মোট হি লুং হ্রিসেল না দিং ইন আছলে মোট হিন লুং সিন থো সুখ্রা তুলে লুং ফুসিম তু এইটি এল পটাশিয়াম আতাম এম এম আ চুলে ইন লুং হ্রিসেল নেই না দিং ইন ফাক লাক দিং আনি আপাঙা না ডিপ্রেশন নেই হাই তা দিং ইন ডিপ্রেশন নেই হাই তা দিং ইন ট্রিপটোফান আপাই রোন লে ইন ফাক রোন আছা হিং ট্রিপটোফান হাই হি তকসা সেরোটিনিন ইনসিমিন চুং হাই চুন থু কা এই মু চাও জৈত নু হাই খা আহং সুক হরিন আহং সুক হ্রিং নক থে আনি আপরুক না মোট হিন ভিটামিন এ আউম ভে লে ইন মিট চাও দিং আবেঙা মিট চাও তু হাই তা দিং খোমিন মুফি